0: Its habitat and range expanding. Sharing an article written by Union Minister Bhupendra Yadav, Mr. Modi highlighted that the government's unwavering commitment to conservation, backed by strong community participation, is an inspiring example of protecting the country's wildlife and preserving the species for generations to come. Thousands of Kashmiri diaspora members staged a protest march in Bologna, Italy. They condemned the killings of innocent civilians by Pakistani forces in Pakistan-occupied Jammu and Kashmir, POJK. The protest came amid growing demonstrations by Kashmiri diaspora groups across the world. The Jammu-Kashmir Human Rights Observatory has recorded 93 civilian deaths during the escalating protest in POJK over the last month. Chinese authorities have evacuated more than 1 million people from eastern China, including Shanghai, as Typhoon Dolphin made landfall. The typhoon brought heavy rain and disrupted transport across the region. Nearly 1,000 flights were cancelled in Shanghai today. Authorities have downgraded Dolphin to a tropical storm. China had earlier issued its highest level red alert for Dolphin, which is the strongest storm to hit the country this year. The India Meteorological Department has issued an orange colour warning for heavy to very heavy rainfall over East Rajasthan, Himachal Pradesh, Uttarakhand and West Madhya Pradesh today. And with that, we end this news bulletin.
1: Akashvani Bhavani Patna Sunantu Krushivittika Karyakrama Chasar Katha.
2: আমার চষাভাই মানে চাষ করবার লাগি গায়ে গরু পোড় বলদ পুষিথিসন ইমনে হেলে খুব কামে আবার পশুমানে ইমনকে ধরি করি একা আমি আমার চাষ কাম মুদলুন শেষ তক সহজ নে করি পারসু ক্ষেতকে তলি পকাবার লাগি ধান বিহন বুহাঠানু আরম্ভ করি করি ঘরকে ধান পৌঁছালা তক পোড় বলদ নেই হেলে আমি নেই চলু মাতর্ক আমি ইমনকর ঠানু খালি কাম নৌথিমা বেলে নেই হে সেই হিপাশে সেমনকর যতন বি করবাকে পড়বা নেই হলে সেমনে রোগে বাতে কি দুর্বল হয়ে বেলে আমার ভুটসি বুড়লা তো হেতির লাগে আজ আমি কেতরা কথা জানি রখমা যেনটা মানে আমার এই গায়ে গরু মনকর যতন করবানে সাহায্য হবা গায়ে মনকে কেতবেলে কেনতা টুণঘা ধরতেছি তো এটা হইছে বলি আমি কেনতা জানমা আগো জানি রখমা টুণ ভিতরে না ঘা হইথিবা টুণু লাল থিপুথিবা জ্বর হবা আর খানা পিনা ছাড়ে দেবা এথির লাগি ডাক্তারি ওষুধ কষা যদি সাংগে সাং নেই করি হোছে বেলে কেতরা ঘরোয়া চিকিৎসা মানে করলে বি ভল কাম দেশি সেটা মানে হেলা প্রথম নে পাঁচলা কদলি পাঁচটা রাইস তেল 100 মিলিমিটার বেলে পাখাপুখি অধা গ্লাস বাগির নি করি দুইটাকে মিশাই দেমা আর তাকে দিনকে থরেক লেখা করি গোটে হপ্তা তক দেমা আর গোটে প্রকার ওষুধ হেলা মেথি 50 গ্রাম জিরা 50 গ্রাম উইল 50 গ্রামকে নি করি বাটি দেমা আর তাকে 50 গ্রাম রাইস তেল সনে সানি করি গায়ে বুইল মনকে খুয়ে দেমা 3 নম্বর ওষুধ হেলা পণস পতর 200 গ্রাম লিম গছর ছালি 300 গ্রাম ই দুইটাকে 5 লিটর পানে গোটে ঘন্টা তক ফুটে দেমা যেনতাকি সেটা অটি করি 3 লিটর পরা হিজিবা তেনকে সেথিনু অধা লিটর পানি করি দিনকে 2 থর লেখা পিয়াই দেমা 2 দিন তক বেলে বেলে গায়ে গরু মনকে খুরা নে ফুনি ঘা হি করি বড়া হয়রান করতেছি এথির লাগি বি আমি ঘরে ওষ বনাই পারমা ভেলুয়া মঞ্জি 50 গ্রামকে গুণ করে দি করে সেটাকে 250 মিলিলিটর বেলে গিলাসেক পরা রাইস তেল সনে মিশাই করে তাকে ফুটাই দেমা তেনকে থা করি সেটাকে ঘা উপরে নে লগাই দেমা ফাটুয়া রোগ বলি আর গোটে রোগ বি গায়ে গরু মানকে বেশি করে ধরতেছি এটা ধরলে গায়ে গরু মানে খুব কষ্ট পাইসন এই রোগটা ভূতাণুর লাগি বড়িথিসি এই রোগ খুব জলদি গোটেক দেহিনু আর গোটেককে ডেগাইথিসি এই রোগ ধরবারটা দেখলে তার লাগি সাঙ্গে সাং ওষ কষা করমা কেবে বি হেলানি হেমা এথির লাগি ওষ হেলা গোটে নড়িয়া কাছি নে অরক গছর রস আর টিকে জড়া তেলকে সানি দেমা তেনকে রোগ হেলা জাগা মনকে এটা মনকে থুপা থুপা করে পকামা বেলে ভল কাম দেশি যদি পাখর গাঁ গোড়া নে গায়ে গরু মনকে এই রোগ হবার খবর পাইলু আমার গায়ে গরু মনকে তারঠানু বঞ্চাবার লাগি আগলি একা ব্যবস্থা করদিতিমা এথির লাগি তুলসী পতর 100 গ্রাম গোটে চুটকি নুন 2টা গজা হলদিকে মিশাই করে বাটি দেমা এই বটাকে চিপি দেলে যেন রস বাহারবা তাকে গায়ে বলদকে পিয়ামা আর যেন খদরা রহিগলা তাকে টুণ আর গোড়র খুরা মনকে লগে লগে দেমা 3 দিন তক এনতা কর্মা বেলে ଗାଈ ଗୋରୁ ମାନକେ ଫାଟୁଆ ରୋଗ ଠାନୁ ବଞ୍ଚେଇ ପାର୍ମା। ମାତର୍କ ସବୁଠାନୁ ବଡ଼ କଥା ହେଲା ଯେ

0: দিয়া হাসিলে।
1: যুববন্ধু, ভারতীয় স্বাধীনতা সংগ্রামর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয়ে আজ আলোচনা করা। ইতিহাস পৃষ্ঠার 1907 মসিহা এক স্বতন্ত্র স্থান অধিকার করেছি, কারণ এই বর্ষ হি ভারতীয় জাতীয় কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসর এই 23তম অধিবেশন সুরটে অনুষ্ঠিত হয়েছিল। 1905 মসিহার বঙ্গ বিভাজন পরে কংগ্রেস ভিতরে দুইটি ভিন্ন বিচারধারা সৃষ্টি হয়ে সারি। গোটি পটে থিলে নরম দল বা মডারেটস এবং অন্য পটে থিলে গরম দল বা এক্সট্রিমিস্টস। নরম দলর নেতৃত্ব নেউথিলে গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা এবং দাদাভাই নারোজিঙ্ক ভলি বরিষ্ঠ নেতা। অন্য পক্ষে গরম দলর দায়িত্ব ধরিথিলে প্রসিদ্ধ লাল বাল পাল অর্থাৎ লালা লজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ। এই দুই গোষ্ঠী মধ্যে মুখ্য পার্থক্য থিলা সেমানকর লক্ষ্য এবং কার্যপ্রণালী। নরম দলর নেতা মানে ব্রিটিশ শাসনর ন্যায় পরায়ণতা উপরে বিশ্বাস রাখুথিলে। সেমানকর লক্ষ্য থিলা ব্রিটিশ সাম্রাজ্য অধীনরে ঔপনিবেশিক স্বরাজ বা ডোমিনিয়ন স্টেটস হাসল করিবা। কিন্তু গরম দলর নেতা মানে ব্রিটিশ সরকারঙ্ক উদ্দেশ্যক সম্পূর্ণ অবিশ্বাস করুথিলে। সেমানকর একমাত্র লক্ষ্য থিলা পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা। সেথিপাই তো বাল গঙ্গাধর তিলক দৃঢ় কণ্ঠরে ঘোষণা করিথিলে, স্বরাজ মোর জন্মগত অধিকার এবং মু এহাকু হাসল করিকি হি রহিবি। আন্দোলনর পদ্ধতিকু নেই মধ্যে দুই দল মধ্যে তীব্র মতভেদ থিলা। নরম দল সাংবিধানিক উপায়ে অর্থাৎ আবেদন, নিবেদন এবং প্রস্তাব মাধ্যমে, ইংরাজিরে কহিলে প্রেয়ার্স, পেটিশনস এবং প্রোটেস্ট মাধ্যমে নিজের দাবি উপস্থাপনা করুথিলে। মাত্র গরম দল এই প্রার্থনা নীতিকু দুর্বলতা বলি ভাবুথিলে। সেমানে সিধাসলখ কার্যানুষ্ঠান যেপরিকি বিদেশী দ্রব্য বর্জন বা বয়কট, স্বদেশী সামগ্রীর প্রচার এবং গণ আন্দোলন উপরে গুরুত্ব দেউথিলে। স্বদেশী আন্দোলনকু নরম দল কেবল বঙ্গলা মধ্যে সীমিত রাখা চাহুথিবা বেলে, গরম দল এহাকু সমগ্র ভারত বর্ষে ব্যাপক করিবাকু চাহুথিলে। 1907 সুরত অধিবেশনরে এই মতভেদ চরম সীমায় পৌঁছিলা। অধিবেশনর সভাপতি কে হেবে তাকু নেই মধ্যে বিবাদ সৃষ্টি হেলা। গরম দল লালা লজপত রায় কিংবা বাল গঙ্গাধর তিলকঙ্কু সভাপতি করিবাকু চাহুথিবা বেলে, নরম দল রাসবিহারী ঘোষকু সভাপতি ভাবে চয়ন করিথিলে। এহাকু নেই সভাগৃহ মধ্যে প্রবল হট্টগোল হেলা এবং শেষে পুলিশ আসি সভা বন্ধ করিদেলা। ফলস্বরূপ কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে দুই ভাগে বিভক্ত হয়েগলা। এই বিভাজন ভারতীয় জাতীয় আন্দোলনকু কিছু বর্ষ পাই দুর্বল করিদেইথিলা। ব্রিটিশ সরকার এই সুযোগর ফাইদা উঠাই গরম দলর নেতা মানঙ্কু গিরফ কলে এবং তিলকঙ্কু 6 বর্ষ পাই মন্ডালে জেলকু পঠাই দেলে। দীর্ঘ 9 বর্ষ পরে 1916 মসিহার লক্ষ্ণৌ অধিবেশনরে উভয় দল পুনি থরে একাঠি হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রাম এক নূতন রূপ নেইথিলা। শ্রোতাবন্ধু, ইতিহাসর এই ঘটনাবলী আমাকে শিক্ষা দিয়ে যে লক্ষ্য যেতে মহত হলে মধ্য বিচারধারার তাড়মেল ন রহিলে সংঘর্ষ দুর্বল হয়ে পড়ে।

শ্রোতা বন্ধু, আজির বদলুথিবা সময়রে যুবপিঢ়ি হেউছন্তি সমাজের মুখ্য শক্তি। প্রত্যেক যুগরে পরিবর্তন সূত্রপাত যুবকমানক দ্বারা হি হয়ে থাকে। নূতন চিন্তাধারা, আধুনিক প্রযুক্তিবিদ্যা ও সৃজনশীলতা মাধ্যমে সেমানে সমাজকু এক নূয়া দিগ দেখাইবার সমর্থ। তেবে সমাজের সকারাৎমক পরিবর্তন আনিবা পূর্বরু যুবপিঢ়ি সজাগ হওয়া উচিত, কর্মতৎপর হওয়া উচিত। আজির ডিজিটাল যুগরে আমি সারা দুনিয়া সহ যোড়ি হয়ে রয়েছু। এ দিগরে যুববর্গ মধ্য যোড়ি হয়ে রহিবা আবশ্যক। নিজের ভাবনা, লক্ষ্য ও মূল্যবোধকু ব্যাপক করিবা উচিত। আত্মবিশ্বাসকু সুদৃঢ় করিবা সহ স্বাবলম্বী হওয়া উচিত। যেতেবেলে জনে যুবক বা যুবতী নিজ সহিত গভীর ভাবে যোড়ি হুয়ন্তি, সেতেবেলে সেমানকর চিন্তাধারা স্পষ্ট হয়ে থাকে। এই আত্মসচেতনতা সেমানকু কেবল ব্যক্তিগত জীবনরে সফল করে না, বরং সমাজের কুসংস্কার, অসমানতা ও অন্যায় বিরুদ্ধে ছিড়া হওয়াকু সাহস দিয়ে। আজির যুবপিঢ়ি হেউছন্তি পরিবর্তনর কর্ণধার। যদি সেমানে আত্মসম্পর্ক ও আত্মসুধারকু প্রাথমিকতা দেবে, তেবে সেমানে নিজ জীবন সহ সম্পূর্ণ সমাজরে এক সুন্দর ও সকারাৎমক পরিবর্তন আনিপারিবে। সবুঠু বড় কথা হেউছি যুববর্গঙ্ক মধ্যরে

0: করবাকে সুবিধা আর সে ভিতরে গ্যাস নাই হে এটা গোটে যদি এটা মোচা নাই করে পার যার অসুবিধা নাই না তুমি কারণ করব হাতে বালি দিয়ে দেব গুহালটি খালি বালি দিয়ে দেলে কারণ হবা পিসাবটা ঝিকি দেবা তলকে লন্ডি তোমাকে বন দিয়ে দেব বেলে সে গুহালটা শুখার হবা যেনটা শুখার হবা গুহালটা গন্ধ নাই হে সে গুহালটি ছেল মনে বড়িয়া বড়ি পারছন এই কথা দ্বিতীয় কথা কারণ হলা আমি কারণ করছু বুকাকে মাইকে গোটে ঠানে ঝপেই দেশু সেটা তো অসুবিধা কারণ গর্ভিণী ছেলে থিবা তার পাখে বুকা ফাড়ি দেওয়া হলে কারণ আছে না বকলাই দেশন তেমন অসুবিধা তুমি বুকাকে অলগা গোটে ঘরে রখব আর উতরেলা ছেলে মনকে অলগা রখব করি মনকে অলগা রখব ছুয়া মনকে অলগা রখব বলে তুমি অসুবিধা নেই তুমি ঘর বিরাট করবাকে দরকার নেই দেড় হাত কি দুই হাত গোটে গোটে চাল অলগা অলগা করিদেলে ছেলে মনে সেটা অভ্যাস হয়েগলে যার গুহালে সে যাইকি রয়েছন।
1: আচ্ছা আজ্ঞা এটা তো আপন গুহালর কথা কইলে বহুত সুন্দর সুন্দর কথা কইলে আমার যেন শ্রোতা বন্ধু মানে আমার কার্যক্রম শুনুছন যদি আপনার হিসাবে যদি সেমানে গুহাল বনেবে গুহালকে সফা রাখবে বলে নিশ্চিত ভাবে ছেলটা বড়ি পারবা আজ্ঞা। তো আজ্ঞা এটা তো গুহালর কথা কইলে আর গোটে কথা হল আজ্ঞা এই ছেল মনকে আমি কানা খাইবাকে দেলে ঠিক হিসাবে জলদি জলদি বড়ি পারবা সে বিষয়ে কহুন আজ্ঞা।
0: দেখো ছেল তো চরাইবাকে নেশন ছেল চরি করে বুদা জঙ্গল থেল তো খাই করে আসন তথাপি সেঙ্গা যেন জাতীয় ডাল থিবা সেঙ্গা বেলে কানা কান্দুর হেলা বিড়ি হেলা ঝুড়ুং হেলা ইমতি জিনিস মানে দেলে আমি যেটা মাছ মাংস খাওছু তাকে সেটা ছেঙ্গা জাতীয় ডাল মানে দরকার আছে চরি বলি আসলে দেব আসল কথা হল সমস্তে ভুলি যাসন যে ছেলকে লুণ নাই দেবার লুণ টিকে যদি ছেলকে নাই দেব তার গাগর সহজে ধরে নেই আমি যেটা লুণ খাওছু ছেলকে নিহাতি দরকার হয়েছে কিন্তু ঘরে আনিকি ভাত মড় যে দেশন বেশি বেশি নাই দিও মড়ে লুণ টিকে পকাব আর মিনেরাল মিক্সচর বলে মিলছি বজারে সেটা যদি দেব তো ভাল কথা নাই তো তুমি কাণ করব সামকা বলে জানছ কোরেন কোরেন
1: আজ্ঞা
0: কোরেন সেটাকে কাণ করব কোরেনকে আনিকি পোড়াই দেব কেতে কোড়ে দেখি দুর্মুষরে তাকে পিটি দেলে গুণ্ড করদেব সেটা মিনেরাল মিক্সচর ক্যালসিয়াম হয়ে গেল সেটাকে গাঁ গড়ের লোক বি করে পারবে সেটাকে গুণ্ড করিকি টিকে টিকে যদি মড়ে নুন টিকে দেখি দেব সেটা ঝ ঝ করে বড়সনু সেটা মানে খাইবাকে দেলা বেলকে তুমি ঠেঙ্গার ডাল কিছুটা কিছু দেব নহলে যেতবেলে মিলসি মুখফুলি ডাল মুখ কুইট ইনতা মানে রখিথিব বর্ষা দিন মানক টিকে টিকে তাকে দি দৌথিব বেলে তোমকে অসুবিধা নাই পড়ে।
1: তো আজ্ঞা আমার শ্রোতা বন্ধু মানে গোটে কথা জানবার লাগি চাহুছন যে মানে বি ছেল পালন করিছন গোটে চিপেবার জিনিস গোটে অছে তো আমি ছেল ছুয়াকে আমি মেলছা করবা লাগি আমি কেতে দিনে চিপেবার কথা আজ্ঞা।
0: এটা কান করছন বড় হলে চিপেই দেলে অসুবিধা আছে বড় হলে তার গর্দন ফুলি যাইতেছি আর চিপেই দেলা বেলে শুকি দিয়েছি তেমনি করি দুই তিন মাস ভিতরে চিপেই দেব হেনে কটাকুটি করবার দরকার নেই চিপেই দেলে একদম গাগর ভল করে বড়িয়া আসবা।
1: তো আজ্ঞা আপন তো ছেল র খাইবার কথা কইলে ছেল র গোয়ালর কথা কইলে তো আজ্ঞা এবে গুটে কথা কহন যে আমি এই যে ছেল মনকে কাঁ কাঁ প্রকার রোগ হেসি আর ইতার প্রতিকার কেনটা হি পারবা আজ্ঞা।
0: ছেল মনকে দেখো রোগ বলে গলা ফুলা রোগ আছে ফরিয়া ফুলা রোগ আছে ফুরা চপকা রোগ আছে তারপরে অসল বেমার হেলা আমার বর্তমান কলাহানিতে পিপিআর বলে গোটে রোগ আছে কাঁ নাকু সিঙ্গন বাহারবা ঢুড়াই হবা আর দুবরাবা আর মরি যাওয়া দাঁত উপরকে দেখব বলে মাড়ি মনকে ঘা হয়ে যাইছি আর সে বেমার হলে সহজে বঞ্চাই নাই যে সেটা ভূতাণু জনিত রোগ গোটে হেটাকে মেনলি আজকাল সমস্ত ভ্যাকসিন করে দেওয়া কথা এটা সহজে মিলি যাইছি ভ্যাকসিন তিন রু পাঁচ টাকা গোটে ইঞ্জেকশন লাগছি সেটা মনকে আনিকি বরফরে আইছি সে ইঞ্জেকশন কে দিয়ে দেলে পাখাপাখি দুই রু তিন বর্ষ পর্যন্ত তোমার কিছু বেমার নাই পিপিআর বেমার আর গোটে বেমার হল ছেল বসন্ত গোটে ফুটফুট হয়ে চারিআডে হয়ে যাইছি সে বসন্তর ভ্যাকসিন বি সরকার তরফ মিলছি সেটাকে তুমি আনিকি যদি দি পারব বেলে বসন্ত রোগ নাই আর গোটে হল কেন না ছেল মানকর কুর্মি রোগ বরষকে চারিথর অন্তত কুর্মি ঔষধ দিয়ে দেওয়া থরকে দুই টাকা কি তিন টাকা খরচ আইছি বরষকে দশটা টাকা খরচ কলে সব পরছা কুর্মি ঠানু তেমনি অসুবিধা নাই সে কুর্মি ঔষধটা কে বি চিন্তা করেন নাই কুর্মি ঔষধ নাই দিও তেমনি দুই তিন টাকা খরচ করেদেলে বরষকে চারথর দিয়ে দেলে কুর্মি বেমার গলা ইয়াড়ে গলা ফুলা লাগি চবড়া ফুলা লাগি আর খুড়া চপকা লাগি গোটেক ইঞ্জেকশন মিলছি সেটা গোটেক দিয়ে দেলে বর্ষে অচিন্তা পুরা হে জিনিসটাকে চাষী মানে ভাবি নেই পারণ সেটা হচ্ছে গোটা অসুবিধা।
1: তো আজ্ঞা কেনতা করি আমি ছেল পালন করলে ঠিক হিসাবে বড়ি পারবা আমি আদায় বি ঠিক হিসাবে পাই পারমু সে বিষয়ে কইলে আজ্ঞা বহুত সুন্দর সুন্দর কথা আমার শ্রোতা বন্ধু মানে জানি পারলে। তো আজ্ঞা শেষে গোটে কথা কহন যেন মানে বি ছেল পালন করবা লাগি চাহুছন সেমানকে আপনকর বার্তা কানা আজ্ঞা
0: সেমানক বার্তা মোর কানা আছে গোটে গীত গাই দউছে আমার কলাহানি ভাষাতে মুই কই দউছে ছেল চরানে ভাই যেন মজা রইছে কই পারিব কি কিয়ে রে সতে কই পারিব কি কিয়ে চরৌ চরৌ সমিয়া যায় জানি নাই হুয়ে সতেরে ছেল খুড়া গুহালে ভাই ঠক ঠক বাজুথিলে সাত পুরুষর ঋণ সুসি জানি নাই হুয়ে ভলেরে কায় ধন্দি হব উঞ্জা ধন্দানে ছেল বনে থিলে রে যেন সুখ অছে ছেল চরানে সে কথা নাই কহন রজাবি দিনে সুখ পাইছিলা কথা নে কয়েছন কায়ন পয়সা টঙ্কার অভাব নাই রহে যেতেবেলে চাহি দেলে রে বান বনি চাকরি বাকরি সবু তক কুটা লোকে কয়েছন সবুবেলে একা চাষর বেটা অহর অচসা লক্ষে পুষা দুনিয়া।

0: குந்தா பராட்ட குடு போகாணி
1: குந்தா ஓய் கேக்கல காகி குந்தா மிச்ச போகை தில்லி அப்பா சி லோக்கி ஆரி ஆய் லாகி நே ஹலே দুই লোক মনে টুমেন্ট কুলি যাগু হই কর নে হব কিও
0: তো কি কে খই রে লাই অ খাউড়িয়া মন কে বিড়াই রে বলি করি কি খোলা কি সি লোকি কি আর কই চিগি নাই কি লোকি হে লোকি লোকি রে
2: আইলি আইলি আও গাঁ কো কি জেলা গুডে গ্র তোরচি পরা হ দেখনি কিন্তু কথা মন সব হউচি যে
1: কি সাউরি হেলা যে
0: সিটা যাক পথে কথা হবার বাবু আগে এই সুকরি কি মেন্ট কুলি নেবানি চলো